0: ନୀଳଚକ୍ର, ଜଗମୋହନ, ସିଂହଦ୍ୱାର ଏବଂ ତିନି ରଥ, ଏ ସମସ୍ତଙ୍କର ଅପୂର୍ବ ମଣ୍ଡନୀ, ଅପୂର୍ବ ଶୋଭା ସମ୍ଭାର ଦର୍ଶକମାନଙ୍କର, ଶ୍ରଦ୍ଧାଳୁମାନଙ୍କର ମନକୁ ପ୍ରଲୁବ୍ଧ କରୁଛି। ମହାପ୍ରଭୁଙ୍କୁ ଆଉ ଟିକିଏ ଆନନ୍ଦର ସହିତ, ଉତ୍ସାହର ସହିତ ଦେଖିବା ପାଇଁ ଅପେକ୍ଷାରତ, ତାଙ୍କର କଷ୍ଟ ତାକୁ ଲାଘବ କରିଦେଉଛି ଏ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା। ତାପରେ ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିବି ଯେ ଯାହା ନୀତି ନିର୍ଘଣ୍ଟ ମନ୍ଦିର ପ୍ରଶାସନ ତରଫରୁ ହେଇଛି, 9:00 ରଥ ପ୍ରତିଷ୍ଠା, ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଲି ସେ 8:00 ବେଳକୁ ଆରମ୍ଭ ହୋଇଯିବ, 9:30 ପହଣ୍ଡି, 12:30 ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ପହଣ୍ଡି ଚାଲିବ, ତାହା ମଧ୍ୟ ଆଗୁଆ ହୋଇଯିବାର ଯଥେଷ୍ଟ ସମ୍ଭାବନା ଅଛି। 2:00-3:00 ଅଛି ଛେରା ପହଁରା, ତାପରେ 4:00 ବେଳେ ରଥ ଟଣା। ସବୁ ବର୍ଷର ଅଭିଜ୍ଞତାକୁ ଆଧାର କରି ଏହା କୁହାଯାଇପାରିବ ଯେ ରଥ ଟଣା ଯେଉଁ 4:00 ବେଳେ ଅଛି, ବୋଧ ହୁଏ ସେ ଘଣ୍ଟେ ଆଗରୁ ମଧ୍ୟ ରଥ ଟଣା ହୋଇଯିବାର ଯଥେଷ୍ଟ ସମ୍ଭାବନା ରହୁଛି। ଆପଣ ଜାଣନ୍ତି ଆମ ରାଜ୍ୟର ରାଜ୍ୟପାଳ ଏବଂ ଭାରତର ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତି, ଏମାନେ ଯେତେବେଳେ ଆସନ୍ତି ସେମାନଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଏ, ଅଭୂତପୂର୍ବ ବ୍ୟବସ୍ଥା ସୁରକ୍ଷାର ଏବଂ ପ୍ରଶାସନିକ ବ୍ୟବସ୍ଥା ଯେଉଁ କରାଯାଏ, ତାଠୁ 100 ଗୁଣ ଅଧିକ ବ୍ୟବସ୍ଥା କରାହେଇଛି ଆଜି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ। କାରଣ ଇଏ ରାଜ୍ୟପତି ନୁହନ୍ତି କି ରାଷ୍ଟ୍ରପତି ନୁହନ୍ତି, ଇଏ ହେଉଛି ବିଶ୍ୱପତି। ତେଣୁ ବିଶ୍ୱପତିଙ୍କ ପାଇଁ ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା, ସେ ବ୍ୟବସ୍ଥା ଆମେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଭାବରେ ତାଙ୍କ ଅଙ୍ଗେ ନିଭାଉଛୁ। ଅସୀମ ବ୍ୟାପକ ବ୍ୟବସ୍ଥା, ପାଖାପାଖି 15,000 ପୁଲିସ, ସେ ଡିଜିଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସିପାହୀଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ 15,000 ପୁଲିସ ଉପସ୍ଥିତ ଅଛନ୍ତି ଆଜି ବଡ଼ଦାଣ୍ଡରେ ସବୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ। ତାପରେ 25 ବିଭାଗ, ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର 25 ବିଭାଗ ଏଠି କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି, ତା ସହିତ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କର ବିଭାଗ ବି ଅଛନ୍ତି। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ବିଭାଗ ଭିତରେ ରେଲୱେ ଅଛି, କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ବିଭାଗରେ ଆକାଶବାଣୀ, ଦୂରଦର୍ଶନ ଅଛନ୍ତି, କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ବିଭାଗ ଭିତରେ ଦୂରସଞ୍ଚାର ବିଭାଗ ଅଛନ୍ତି। ଏଭଳି ବହୁ ବିଭାଗ, ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ବିଭାଗ ଏବଂ କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ ବିଭାଗ ନିଜ ନିଜ ଭିତରେ ସହଯୋଗ ଏବଂ ସମନ୍ୱୟ ରକ୍ଷା କରି ଏ ରଥଯାତ୍ରାକୁ କିଭଳି ଭାବରେ ନିର୍ବିଘ୍ନରେ ସମାପ୍ତ କରିବେ, ସେଥିରେ ଚେଷ୍ଟିତ ଅଛନ୍ତି। ଆଉ ଆପଣ ଆଉ ଗୋଟେ କଥା ଜାଣିଥାନ୍ତୁ ଯେ ଏଇ ଯେଉଁ ନିଃଶୁଳ୍କ ସେବା ଯୋଗାଇବା ପାଇଁ, କାରଣ ଆପଣ ଜାଣନ୍ତି ରଥଯାତ୍ରା ଏଭଳି ଏକ ମହୋତ୍ସବ, ଏଇଠି ପ୍ରତ୍ୟେକ ନିଜ ନିଜର ଅଂଶଗ୍ରହଣ କରିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, କିଏ କିଭଳି ଭାବରେ ଟିକେ ସେବା ଯୋଗାଇ ଦେବ ଏବଂ ଏହି ପବିତ୍ର ମୁହୂର୍ତ୍ତରେ ଟିକେ ମହାପ୍ରଭୁଙ୍କର କୃପା ସାଉଁଟି ନେବ, ଟିକେ ପୁଣ୍ୟ ସଂଗ୍ରହ କରିନେବ, ସେଇ ବିଚାରରେ ଆଜି 380 ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନ ବିଭିନ୍ନ ସେବା କାର୍ଯ୍ୟରେ ଅଛନ୍ତି। କିଏ ଜଳସିଞ୍ଚନ କରୁଛନ୍ତି, କିଏ ଲୋକମାନଙ୍କୁ ବିପଦ ସମୟରେ ସାହାଯ୍ୟ କରିବା ପାଇଁ ଆଗେଇ ଆସୁଛନ୍ତି, କିଏ ଶୁଖିଲା ଖାଦ୍ୟ ବଣ୍ଟନ କରୁଛନ୍ତି, କିଏ ସଂଖୁଡ଼ି ଖାଦ୍ୟ ବଣ୍ଟନ କରୁଛନ୍ତି, କିଏ ପଣା ବଣ୍ଟନ କରୁଛନ୍ତି, ବିଭିନ୍ନ କାର୍ଯ୍ୟ ଏଠି ଏତେ କାର୍ଯ୍ୟ ଅଛି ଯେ ଏତେ କାର୍ଯ୍ୟ ବୋଧ ହୁଏ ସରକାର ନିଜେ କରିପାରିବେ ନାହିଁ। ସେଇଥିପାଇଁ ବିଭିନ୍ନ ଅଞ୍ଚଳରୁ, ଓଡ଼ିଶାର କୋଣ ଅନୁକୋଣରୁ, ବିଭିନ୍ନ ସହର ନଗରମାନଙ୍କରୁ 380 ସ୍ୱେଚ୍ଛାସେବୀ ସଂଗଠନ ମହାପ୍ରଭୁଙ୍କର ଏ ସେବା କାର୍ଯ୍ୟରେ ବ୍ୟସ୍ତ ଅଛନ୍ତି। ତାପରେ ଆପଣଙ୍କୁ ଆଉ ଗୋଟିଏ କଥା କହିବି, ଏହି ବର୍ଷ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଗୋଟିଏ ଭଲ ଇଚ୍ଛା ହେଇଛି ଯେ ଆମ ରାଜ୍ୟରେ ଯେତିକି ପଦ୍ମ ପୁରସ୍କାର ପାଇଛନ୍ତି ଭାରତ ସରକାରଙ୍କ ତରଫରୁ, ପୁରସ୍କାର ତ ନୁହେଁ ସମ୍ମାନ ପାଇଛନ୍ତି, ନାଗରିକ ସମ୍ମାନ ବୋଲି ତାକୁ କୁହାଯାଏ, ଯେତେ ପଦ୍ମ ସମ୍ମାନ ପାଇଛନ୍ତି ସେ ସମସ୍ତଙ୍କୁ ରାଜ୍ୟ ସରକାର ନିମନ୍ତ୍ରଣ କରିଛନ୍ତି ଏଇ ରଥଯାତ୍ରା ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ତେଣୁ ମନ୍ଦିର ପ୍ରଶାସନ କାର୍ଯ୍ୟାଳୟରେ ସେମାନଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର ବ୍ୟବସ୍ଥା କରାହେଇଛି ଏବଂ ସେଇଠି ସେମାନେ ବସିବେ, ରଥଯାତ୍ରା ଦେଖିବେ। ସେମାନେ ହେଉଛନ୍ତି ଆମ ରାଜ୍ୟର ଗୌରବ ଏବଂ ଗୌରବ, କଳା, ସାହିତ୍ୟ, ସଂସ୍କୃତି, ଲୋକକଳା, ସ୍ଥାପତ୍ୟ, ଭାସ୍କର୍ଯ୍ୟ, ଏ ସମସ୍ତ କ୍ଷେତ୍ରରୁ ଯେଉଁ ବିଶିଷ୍ଟ ବିଦ୍ୱାନମାନଙ୍କୁ, ବିଶିଷ୍ଟ କଳାକାରମାନଙ୍କୁ, କୃତବିଦମାନଙ୍କୁ, ଯେଉଁମାନଙ୍କୁ ଭାରତ ସରକାର ତାଙ୍କ ଅବଦାନକୁ ସ୍ୱୀକାର କରି ପଦ୍ମ ସମ୍ମାନରେ ସମ୍ମାନିତ କରିଛନ୍ତି, ସେ ମହାଶୟମାନେ ମଧ୍ୟ ଆଜି ଶ୍ରୀକ୍ଷେତ୍ରରେ ଉପବିଷ୍ଟ ହେବେ ଏବଂ ମହାପ୍ରଭୁଙ୍କର ଏହି ଦିବ୍ୟ ଲୀଳା ଦର୍ଶନ କରିବାର ସୁଯୋଗ ତାଙ୍କୁ ରାଜ୍ୟ ସରକାର ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଏଇଭଳି ଭାବରେ ଆଉ ଯେଉଁ ଗୋଟେ କଥା କହିବାକୁ ଚାହିଁବି, ଆମର ଯେତେବେଳେ କାଲି ଆକାଶବାଣୀ ତରଫରୁ ଆପଣ ଜାଣନ୍ତି ଯେଉଁ ଆମର ଯାନ୍ତ୍ରିକ ବିଭାଗର ଯେଉଁ ସହଯୋଗୀମାନେ, କର୍ମକର୍ତ୍ତାମାନେ ଯେଉଁମାନେ ଏହିସବୁ କାର୍ଯ୍ୟ କରନ୍ତି, ଯେଉଁ ମାଧ୍ୟମରେ ଆପଣଙ୍କ ପାଖରେ ଧାରା ବିବରଣୀ ପହଞ୍ଚୁଛି, ସେଥିପାଇଁ ବହୁତ କଷ୍ଟ କରିବାକୁ ପଡ଼େ। ତେଣୁ କାଲି ଦିନସାରା ସେମାନେ ଲାଗିକିରି ଯେଉଁ କଷ୍ଟ କରିକିରି ଆପଣଙ୍କ ପାଖରେ ଏଇ ବେତାର ମାଧ୍ୟମରେ ଏଇ ବାଣୀକୁ ପହଞ୍ଚାଇବା ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା କଲେ, ସେଥିପାଇଁ ଏତେ କାର୍ଯ୍ୟ ତାଙ୍କ ଉପରେ ପଡ଼ିଲା ଯେ ସେମାନେ କାଲି ମଧ୍ୟାହ୍ନ ଭୋଜନ କରିବାର ସୁବିଧା ମଧ୍ୟ ପାଇଲେ ନାହିଁ। ଆପଣ ଜାଣନ୍ତି ଯେ ଏଇଠି ଡିଜି ପୋଲିସଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ପୁରୀର ଏସ୍ପିଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏବଂ ମନ୍ଦିରର ମୁଖ୍ୟ ପ୍ରଶାସକଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ସେବା ସହିତ, ନୀତି ସହିତ ସମ୍ପୃକ୍ତ ଥିବା ସେବକମାନେ ମଧ୍ୟ ଏତେ କାର୍ଯ୍ୟ ଥାଏ ଯେ ଭୋକ ଶୋଷ ଆଉ ମନେ ପଡ଼େ ନାହିଁ, ଭୁଲି ହେଇଯାଏ ଭୋକ ଶୋଷ, ଏବଂ ଭୋକ ହେଉଥାଏ କିନ୍ତୁ ଏତେ କାର୍ଯ୍ୟ ଚାପ ଥାଏ ଯେ ସେ ଭୋକକୁ ଆଉ ମନରେ ସ୍ଥାନ ଦେଇ ହୁଏ ନାହିଁ ଏବଂ ସେ ଭୋକକୁ ଗୁରୁତ୍ୱ ନ ଦେଇ ଭୋକକୁ ଭୁଲି ଯିବାକୁ ପଡ଼େ। ଏଇଭଳି ଯେଉଁ କଷ୍ଟ, এই কষ্ট গুড়িক শ্রীক্ষেত্র ভিতরে দিনে দুই দিন পাই এই মহাপ্রভুঙ্কর সেবারে ব্যস্ত থিবা যে কর্মচারী মানে যে মানে শ্রদ্ধালু মানে থাকে সেমানকু জনা পড়ে নাই, কারণ মহাপ্রভুঙ্কর বড়দাণ্ডকু আসিবার যে পবিত্র পাবন মুহূর্ত, সে মুহূর্ত সমস্তকু এভাবে ভাবে উন্মাদিত করে, এভাবে ভাবে তাঁকু গ্রাসিত করি রখে যে সেই আনন্দ বিভোর অবস্থায় অন্য ব্যক্তিগত দুঃখ কষ্ট ক্লেশ এসব কিছু অনুভব হুয়ে না। তেণু শ্রোতা বন্ধু, মু আপন মানুকু এতিকে সূচনা দেলি এবং রথ চারিপটে সকালে আমি দেখিলু এই রাধাবল্লভ মঠ উপরে আমার যে প্রথম কেন্দ্র হয়েছি এই প্রথম কেন্দ্রে আমি দেখিলু বহু লোক রথর যে ব্যারিকেড হয়েছে, রথরে দুইটি কডন থাকে, গোটি হচ্ছে ইনর কডন বলে কুহযায় ভিতর কডন, আর গোটি হচ্ছে বাহার কডন আউটর কডন, এই কডনকু লাগিকরি যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড পাখে সকালু হাজার হাজার শ্রদ্ধালু আসিকরি জমা হয়েছিল, যা ফলে গমনাগমন অসুবিধা হতলা, তাকু নিজে পুরী পুলিশ এসপি প্রতীক সিং সে নিজে আসিকরি সেই লোকমানকু দূরকু ঘুঞ্চাইলে এবং রাস্তা সফা কলে, কারণ মহাপ্রভুঙ্কর পহণ্ডি হওয়ার সময় হেলা বেলকু বহুত ভিড় হয়ে যাব, সেইথিপাই গমনাগমনের অসুবিধা হব, দলা চকটা হবার মধ্যে আশঙ্কা আছে, তেণু সে সবু গুড়াকু ব্যবস্থিত করিবা পাই তাঙ্কর আরক্ষী বাহিনীঙ্কর সহিত পুলিশ এসপি মধ্যে ব্যক্তিগত ভাবে তাকু তদারখ করিকরি সে লোকমানকু দূরকু যিবা পাই সেমানকু পরামর্শ দেলে। এবং আউ গোটে কথা জানন্তি, পুলিশ হাতে আমি দেখু সবুলে ঠেঙ্গা থাকে বাড়ি থাকে, কিন্তু আজি কোনসি পুলিশঙ্ক হাতে ঠেঙ্গা বাড়ি নাই, সেমানে গোটিয়ে গোটিয়ে মোটা কাগজ মোড়া ধরিছন্তি, যো মোড়াটি কেবল শব্দ করে কিন্তু কাহা দেহরে বাজিলে তাহা আঘাত দিয়ে নাই, তেণু গোটে প্রতীক ভাবরে আমার প্রতীক সিং এসপি মহাদেব মহাশয় মধ্যে গোটে মোটা কাগজর মোড়াকু ধরিকরি সমস্তকু হাত হলেই হলেই দূরকু যিবা পাই নিবেদন করিবার আমি মধ্যে দেখিলু। তো এইভাবে ভাবে যা শ্রীক্ষেত্রের কথা মোর দৃষ্টিপথার রয়েছিল, মু যা দেখি আপনার সেটা অনুভব কলি কহিলি। আমার দুইজন যে অন্য ভাষ্যকার অনেক আমার ডক্টর নরেশ চন্দ্র দাস অনেক ডক্টর কল্যাণী নন্দী অনেক, সেমানে মধ্য দুই দুই পদ আপনার তাঙ্কর বাণী মহাপ্রভুঙ্কর বাণী সেবা এই মাধ্যমে টিকি শুনেবে, এবং তাপরে আমি দ্বিতীয় কেন্দ্রকে যাবো, সেইটা ডক্টর হরিহর কানুনগ মহাশয় অনেক, প্রতাপ ত্রিপাঠী মহাশয় অনেক, সেই স্থানের সেমানকর অনুভব সে আপনার নিকটে কহিবে। বর্তমান মু অনুরোধ করছি ডক্টর নরেশ চন্দ্র দাস মহোদয়ঙ্কু সে মাইক্রোফোন নিয়ন্তু এবং মহাপ্রভুঙ্কর বাণী শ্রোতা মানুষ শুনান্তু।
1: জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পরম পাবন পুরুষোত্তম ক্ষেত্র পুরীর আপনার মানে সিধা প্রসারণ মাধ্যমে মহাপ্রভুঙ্কর এই দিব্য কথা দিব্য গাথাকু শ্রবণ করছেন এবং মনে মনে মহাপ্রভুঙ্কর সান্নিধ্য লাভ করছেন। মহাপ্রভু বসিছেন এ পর্যন্ত অনসর গৃহরে, অনসর গৃহরু বাহারি নাহান্তি, মহাপ্রভু আসিবে বড়দাণ্ডকু ধন্য করিবে, ভক্ত মানে চাহিকরি বসিছেন। যেতবেলে আজি মু ঘরু আসুথিলি দেখুথিলি বহু সংখ্যারে বহু সংখ্যারে লোক গোটিয়ে গোটিয়ে জরি ঘোড়ি এইকরি আসুছন্তি, অবিশ্রান্ত ভাবরে বর্ষা ঝরুছি আকাশরু, কিন্তু সেমানে তাকু সামান্যতম খাতির নকরি মুন্ডরে গোটিয়ে গোটিয়ে জরি পকেই সেমানে বড়দাণ্ড অভিমুখে যাত্রা করুছন্তি, মনরে টিকিয়ে মাত্র গ্লানি নাহি যে আমি কোউঠিকি আসিলু, কোউঠি কেমিতি প্রভুঙ্কু দর্শন করিবু, কোউঠি রহিবু, কোউঠি খাইবু, কোউঠি শৌচ হবু, এ সবু চিন্তা সত্যকি সে প্রভুঙ্কু উপরে ছাড়ি দেই সেমানে সমস্তে আজি শৃঙ্খল রহিত হয়ে যাইছন্তি। যা কিছু সময় পূর্বরু আপনার শুনুলে সবু বন্ধন মু কাটি দেলি প্রভু, আপনার বন্ধনের আমাকে রখন্তু, তেণু আজি মহাপ্রভুঙ্কর বন্ধনের আমি মানে সমস্তে অছে, কারণ আজি সমস্তে সাংসারিক বন্ধনকু কাটিকরি প্রভুঙ্ক পাখকু ছুটি আসিছন্তি,
0: এবং সবু বন্ধন মো তুটাই হে প্রভু তুমরি বন্ধনে রখ।
1: বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারীঙ্ক অতি সুন্দর এ পদটি সমস্তকু বিমোহিত করে, তেণু আজি তুমরি বন্ধনরে আমি পড়িছু প্রভু, তেণু তুমি কিভাবে ভাবে রখিব সে তুম উপরে নির্ভর করে, যে এ সংসারকু সৃষ্টি করেছি, যে এ সংসারকু পালন করছেন, যে এ সংসারর যেতবেলে প্রলয় হব নিজ দেহরে তাকে লীন করছেন, সেই অখিল ব্রহ্মাণ্ড নাথ পরম কারুণিক শ্রীজগন্নাথ মহাপ্রভু আজি বড়দাণ্ডকু ছুটি আসিবে এবং ভক্তমানঙ্ক সহিত আখিকে আখি মিশিব, ভক্তমানঙ্কর অনেক দিনর যে দুঃখ যন্ত্রণা সবু পাশ রহিযিব, সবু খণ্ডিত হব, ତେଣୁ ଆଜି ସମସ୍ତେ ସେ ଆଶା ପୋଷଣ କରି ଆସିଛନ୍ତି ମହାପ୍ରଭୁଙ୍କ ନିକଟକୁ, ବଡ଼ ଦାଣ୍ଡକୁ, ବଡ଼ ଠାକୁରଙ୍କ ପାଖକୁ ଆସିଛନ୍ତି।

0: বাজি উঠিব বিজে কাহাড়ি কাহাড়ির তাড়ে যেমি বাজি উঠিব সঙ্গে সঙ্গে ঘণ্টুয়া মানে যে ঘণ্টুয়া ঘণ্টি মুন্ডা ঠারু আরম্ভ করে শ্রীক্ষেত্র পুরী বাড়কাটি এবং অনেক যে খরড়া বংশ সহিত কংসারি সম্প্রদায় বংশ বলে তাঁকু কুহযায় সেই সম্প্রদায়ের ব্যক্তি মানে রথরে রয়েছে আরূঢ় হয়ে ঘণ্টা বাজিব ঘণ্ট ঘণ্টুয়াঙ্কর উৎখসর সহিত হরিবল হুড় হুড়ি তা সঙ্গে জয় জয়কার ধ্বনি প্রভুঙ্কর রথ আগকু আগকু বলি চালিব বিশ্বাস রূপক সেই রথ মানুষ ভিতরে বিশ্বাস নথিলে শ্রদ্ধা নথিলে উৎসাহ নথিলে জীবনের সফলতা মধ্যে আসিব না এ হচ্ছে ইহার গূঢ় তত্ত্ব সেই গূঢ় তত্ত্ব ভিতরে আমি দেখিপারুছু কিছু সময়ের মাত্র প্রতীক্ষা বর্ষা চালিছি মুন্ডিয়া মারুছন্তি ভক্ত মানে সেবক মানে হে প্রভু এতে বাট তো আগেই নেলেনি আউ মাত্র কিঞ্চিত বাট আগেই নিয়ন্তু না আপন আশীর্বাদ করন্তু না আপনকর আশীর্বাদর বারিধারা করুণার বারিধারা আম উপরে আম উপরে আশীর্বাদর সে বিচ্ছুরিত হয়ে যাও আমকু টিকিয়ে দেও না আপনকর করুণার বারিধারা প্রভু আপনকর সেবার আমি কিপরি নিখুণ ভাবে করিপারিবু সেথিপাই আপন সাহস সামর্থ্য এবং শক্তি মধ্যে প্রদান করন্তু আউ এপটে দেখুছো গড়ন ভিতরে এতে শৃঙ্খলিত ভাবে করা যাবা পাই আরক্ষী বাহিনী মানে বিভিন্ন সেবা অধিকারী মানে যে মানে রয়েছে পুলিশ বাহিনী মানে ভক্ত মানুষ সমস্ত ঘুঞ্চি যাওয়া পাই নির্দেশ দৌঁতে কারণ দৌড়ি গুড়িক মধ্য বন্ধা সরিলা পূর্ণতা ভিতরে অপূর্ণতার যে যাত্রা রাজাশ্রী পুরুষোত্তম এ পুরুষোত্তমঙ্কর ক্ষেত্র দ্বাদশ রাজা যাহাকে দ্বাদশ রাজাঙ্কর ভিতরে যে শ্রেষ্ঠতম রাজা কাইকি না এটি দ্বাদশ রাজা প্রভু শ্রী জগন্নাথঙ্কর সেবারে নিয়োজিত হয়েছেন বর্তমান মু আমার মোর এই বাণীকু আগকু আগকু আমি এমতি শুনিবা তথাপি এইঠারে মু বিরাম দেই ডক্টর শান্তনু রথ মহোদয় আম নিকটরে অছন্তি চালন্তু তাঙ্কঠারু শুনিবা চাক্ষুষ এ প্রভুঙ্কর লীলার তত্ত্ব ও তথ্যর বর্ণনাকু জয় জগন্নাথ
1: জয় জগন্নাথ জয় জগন্নাথ ধন্যবাদ ডক্টর নন্দী মহোদয়া আপন যাহা কহুতিলে সেই কথা রহি খিয় নেইকরি মু আ কেতরা কথা জোড়িবাকু চাইলি আপন বড় চমৎকার ভাবে কহুতিলে গোটিয়ে হেলা আমার ডাহুক সেবা আ গোটিয়ে হেলা ঘণ্টুয়া সেবা এই যে ঘণ্টুয়া সেবা কথা আমি কহুছে ঘণ্টুয়া সেবাটা দুইটি ঘণ্টুয়া সেবক দুই দলর ঘণ্টুয়া সেবক মানে করতে গোটিয়ে হল আপনি জাঁচান যে পুরীরে যে সব কংসা বাসন ইত্যাদি তৈরি করতে সেই মানে সব হচ্ছেন গঞ্জাম রু আসি খরুড়া সম্প্রদায়ের লোক যে পুরী কু আসি কংসা বাসন ইত্যাদি তৈরি করি নিজের জীবিকা নির্বাহ করা সেমানে কালক্রমে পুরীরে বাসিন্দা হয়েকি রহিগলে এবং ভটিমুন্ডার যে কংসারি সেবক মানে এবং ঘণ্টুয়ার সেবক মানে আসুলে গোটিয়ে বর্ষ এমিতি হল যে কেবল ভটিমুন্ডার ঘণ্ট বাদক মানে হি ঘণ্ট বাদন করুলে কিন্তু গোটিয়ে বর্ষ মহামারী পড়িবার হইজা পড়িবার ভটিমুন্ডার ঘণ্টুয়া সেবক মানে ভটিমুন্ডা পলাইলে এ হচ্ছে রথযাত্রার সময় সেইপাই যে খরুড়া মানে লে গঞ্জামে কংসা বাসন তৈরি করুয়া কারিগরকু খরুড়া বলে কুযায় সেই খরুড়া মানে আসিকি যে পুরীরে রইলে সেই মানুষ ঘণ্ট বাদন করার সুবিধা সুযোগ সেতবেলকার রাজা দেলে তেমন সেইপাই সেইদিন ঠারু এই যে ঘণ্টুয়া ঘণ্ট বাদন সেবা এইটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল গোটিয়ে হল ভটিমুন্ডার ঘণ্ট বাদক আউ গোটিয়ে হল পুরীরে রুথা খরুড়া সম্প্রদায় মানকর ঘণ্ট ঘণ্ট বাদক তেমন এই দুই ঘণ্ট বাদক মানে বর্তমান মিলিত ভাবে এই ঘণ্ট সেবা করছেন রথ উপরে এবং এই যে ঘণ্ট সেবক মানে বা ঘণ্ট বাদক মানে রথর চক অনুসারে আঙ্কর সংখ্যা জগন্নাথঙ্ক রথ ষোল চক সেইটি ষোল জন ঘণ্ট বাদক রহবে সেই যে ষোল না সেই সেই না না না সেটা ভুল কথা সেটা হচ্ছে ষোল জন যে ঘণ্ট বাদক রহবে ষোলর আট হবে ভটিমুন্ডার আট হবে খরুড়া বলভদ্রঙ্কর রথরে চৌদ রহবে সাত হবে ভটিমুন্ডার সাত হবে খরুড়া বংশর এবং মা সুভদ্রাঙ্ক রথরে বার হবে ছ ভটিমুন্ডার ছ খরুড়া তেমন এইভাবে ভাবে এই যে ষোহল চৌদ এবং বার ঘণ্ট বাদক এমানে উভয় ভটিমুন্ডা এবং খরুড়া সম্প্রদায় পুরীর ঘণ্ট বাদক মানে বাদন করতে এটা হচ্ছে তথ্য ଦ୍ୱିତୀୟ କଥା ହେଲା ଏଇ ଯୋଉ ଡାହୁକ ସେବା, ଏଇ ଡାହୁକ ସେବାରେ ଆପଣ ଜାଣିଛନ୍ତି, ଆମେ ସମସ୍ତେ ବି ଜାଣିଛେ, ଅତୀତରେ ଡାହୁକ ସେବାରେ ଅଶ୍ଳୀଳ ବୋଲି ସବୁ ବୋଲା ହଉଥିଲା, କିନ୍ତୁ 1995 ମସିହା ପରେ ଆଉ ଅଶ୍ଳୀଳ ବୋଲି ବୋଲା ହଉନାହିଁ, 1995 ମସିହାରୁ ବନ୍ଦ ହେଇଯାଇଛି। କାରଣ ଆଉ ସେତେବେଳେ ଯୋଉ ପ୍ରକାର ବଳ ସାମର୍ଥ୍ୟ ଲୋକମାନଙ୍କ ଭିତରେ ଉତ୍ସାହ ଦରକାର ପଡୁଥିଲା, ସେଇଥିପାଇଁ ଅଶ୍ଳୀଳ ବୋଲି ବୋଲା ହଉଥିଲା, ସେଇଟାର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଲାନି। କାରଣ ରଥ ଟାଣିବା ପାଇଁ ବହୁ ବ୍ୟବସ୍ଥା ହେଇଗଲା ଏବଂ ରଥ ଗଢ଼ିବା ପାଇଁ ମଧ୍ୟ କୌଣସି ଅସୁବିଧା ହେଲାନି, ସେଇଥିପାଇଁ ଅଶ୍ଳୀଳ ବୋଲି ଯୋଉଟା ଅରୁଚିକର, ପୁରୀରେ ଏତେ ଲୋକ ଜମା ହେଇଥିବେ ସେଇ ଲୋକଙ୍କ ଆଗରେ ଅଶ୍ଳୀଳ ବୋଲି ବୋଲିବା, ସେଇଟା ଗୋଟେ ସାର୍ବଜନୀନ ଦୃଷ୍ଟିରୁ ଗୋଟେ ସଂସ୍କୃତିର କଥା ନୁହେଁ। ଯୋଉ ଜଗନ୍ନାଥ ସଂସ୍କୃତି ଏତେ ବିଶ୍ୱବ୍ୟାପୀ ସଂସ୍କୃତି, ଏତେ ମହାନ ସଂସ୍କୃତି ବୋଲି କହୁଛି, ସେଇଠି ଅଶ୍ଳୀଳତା ଏଇଟା ଭଲ ନୁହେଁ। ତେଣୁ ଏବେ ଆମେ ଦେଖୁଛୁ ଏଇ ରଥ ବର୍ତ୍ତମାନ ବଡ଼ ଠାକୁର ବଳଭଦ୍ରଙ୍କର ତାଳଧ୍ୱଜ ରଥ ବର୍ତ୍ତମାନ ଟଣା ହେଉଛି, ଡାହୁକମାନେ ବର୍ତ୍ତମାନ ଡାକ ଦେଉଛନ୍ତି ଏବଂ ପ୍ରଥମ ଟାଣିବାଟି ଏଇଟା ଡେରି ହୁଏ। କାହିଁକି ଡେରି ହୁଏ, ତାର ଗୋଟେ କାରଣ ଅଛି, ଦଉଡ଼ିଟା ବନ୍ଧା ହେଇଥାଏ, ସେ ଦଉଡ଼ିଟା ଟାଣି ହେଇକିରି ରଥକୁ ଟାଣିବା ଅବସ୍ଥାକୁ ନ ଆସିଲେ ସେ ରଥ ଟଣା ହେଇପାରେ ନାହିଁ। ତେଣୁ ପ୍ରଥମ ଡାକ ଯେଉଁ ହୁଏ ସେ ପ୍ରଥମ ଡାକରେ ଦଉଡ଼ିଟା ଶକ୍ତ ହେଇଯାଏ ଏବଂ ଯେଉଁ ବନ୍ଧା ହେଇଥାଏ ସେ ବନ୍ଧା ଗୁଡ଼ାକ ପୁରା ଟାଣ ହେଇଯାଏ ଏବଂ ଟାଣ ହେଇଗଲା ପରେ ରଥକୁ ଟାଣିବା ପାଇଁ ସେ ଦଉଡ଼ି ବ୍ୟବହାର ହୁଏ। ତେଣୁ ଏବେ ସମସ୍ତ ପଦାଧିକାରୀମାନେ ଏବଂ ସେବକମାନେ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ରଥ ଦଉଡ଼ିକୁ ଧରିଛନ୍ତି, ଚାରିଟି ଦଉଡ଼ି, ଚାରିଟି ଦଉଡ଼ିକୁ ଧରିକିରି ବର୍ତ୍ତମାନ ଡାହୁକ ଡାକ ଦେଉଛନ୍ତି ଏବଂ ମୁଁ ଭାବୁଛି ଏଇଥର ଡାକରେ ବଳଭଦ୍ରଙ୍କ ରଥ ତାଳଧ୍ୱଜ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆଗକୁ ଯିବ। ତେଣୁ ଏଇଥିପାଇଁ ୟା ପଛରେ ପ୍ରତ୍ୟେକ ରଥ ପଛରେ ଗୋଟିଏ ଗୋଟିଏ ଟ୍ରକ୍ରେ ବଡ଼ ବଡ଼ ଡାକବାଜି ଯନ୍ତ୍ର ଲାଗି ସମସ୍ତଙ୍କୁ ସୂଚନା ଦେବା ପାଇଁ ଗୋଟେ ବ୍ୟବସ୍ଥା କରାହେଇଛି, ଯେମିତି ବଡ଼ ଠାକୁରଙ୍କର ବଳଭଦ୍ରଙ୍କ ରଥ ତାଳଧ୍ୱଜ ରଥ ଆଗକୁ ଯିବାର ଉପକ୍ରମ କରୁଛି, ଠିକ୍ ତା ପଛରେ ଥିବା ଗୋଟେ ଟ୍ରକ୍ ଯେଉଁଥିରେ ସବୁ ବଡ଼ ବଡ଼ ଡିଜେ ସେଟ୍ ଲାଗିଛି, ବଡ଼ ବଡ଼ ସ୍ପିକର ମାନେ ଲାଗିଛନ୍ତି, ହାଇ ଡେସିବେଲ୍ର ବହୁତ ସାଉଣ୍ଡ ବକ୍ସ ଲାଗିଛି, ସେ ରଥ ପଛେ ପଛେ ଚାଲୁଛି, ଚାଲିଲା ତାଳଧ୍ୱଜ ରଥ, ଟାଣିନେଲେ ଭକ୍ତମାନେ, ଟାଣିନେଲେ ଭକ୍ତମାନେ, ପହଣ୍ଡେ ଯାଇକିରି ରହିଲା, ତେଣୁ ଦୁଇ ଚକ ଗଡ଼ିଗଲା, ଦୁଇ ଚକ ଗଡ଼ିକିରି ପୁଣି ରହିଲା। ତେଣୁ ଏହି ରଥ ଟଣା ମୁଁ ଆପଣଙ୍କୁ କହୁଛି ଯେ ଚାରିଟା ବେଳେ ରଥ ଟଣା ହେବାର ଥିଲା, ଚାରିଟା ବେଳର ରଥ ଟଣା ବର୍ତ୍ତମାନ 5 ହେଇଛି, ଗୋଟିଏ ଘଣ୍ଟା ବିଳମ୍ବ ହେଇଛି, ତଥାପି କିଛି ଅସୁବିଧା ନାହିଁ। କିନ୍ତୁ ଦକ୍ଷିଣ ପଟୁ ଆମେ ଦେଖୁଛୁ ଏମାର ମଠ ପଟୁ ଯେତେ ସବୁ ଶ୍ରଦ୍ଧାଳୁଙ୍କର ସଂଖ୍ୟା ଥିଲା ସେମାନେ ସବୁ ଆଉ କୌଣସି ବ୍ୟାରିକେଡ୍ ନ ମାନିକିରି ବିରାଟ ଜନସମୁଦ୍ର ବର୍ତ୍ତମାନ ଦକ୍ଷିଣ ପଟରୁ ଦୌଡ଼ିକିରି ଆସୁଛନ୍ତି ରଥ ଟାଣିବା ପାଇଁ। ଏ ସମୟରେ ଲୋକମାନଙ୍କୁ କିଏ ଅଟକେଇବ? ତେଣୁ ଯେଉଁଥିପାଇଁ ସମସ୍ତେ ପୁରୀକୁ ଆସିଥାନ୍ତି ଏବଂ ପୁରୀକୁ ଆସିକିରି ସମବେତ ହେଇଥାନ୍ତି ସମସ୍ତେ ରଥକୁ ଟାଣିବା ପାଇଁ, ସେଇଟା ବହୁତ ବର୍ତ୍ତମାନ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି କରିବାର ମଧ୍ୟ ଆଶଙ୍କା ଦେଖାଦେଉଛି। କାରଣ ଆମ ଜାଣିବାରେ ପାଖାପାଖି 1000-2000 ଲୋକ ବର୍ତ୍ତମାନ ପଶି ଆସୁଛନ୍ତି ଦକ୍ଷିଣ ପଟରୁ ଦଉଡ଼ି ଦଉଡ଼ି ଧରିବା ପାଇଁ ଏବଂ ତାକୁ ଘେର କରିକିରି, ରଥକୁ ଘେର କରିକିରି ସବୁ ଆରକ୍ଷୀ ବାହିନୀମାନେ ତାକୁ ସୁରକ୍ଷା ଦେଉଛନ୍ତି ରଥକୁ। କିନ୍ତୁ ଏତେ ସଂଖ୍ୟକ ଲୋକ ଯାହା ତ ରଥର ଦାଣ୍ଡରେ, ବଡ଼ ଦାଣ୍ଡରେ ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ଆଡ଼କୁ ଯେତିକି ଲୋକମାନେ ରହିଛନ୍ତି ସେମାନେ ରଥ ଦଉଡ଼ି ଟାଣିକିରି ଉଦ୍ଗ୍ରୀବ ହୋଇକି ରହିଛନ୍ତି, ବ୍ୟାକୁଳ ହୋଇଛନ୍ତି। ଏପଟେ ଦକ୍ଷିଣ ପଟୁ ସମସ୍ତ ଏମାର ମଠ ପଟୁ ଦକ୍ଷିଣ ପଟୁ ବହୁ ସଂଖ୍ୟାରେ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଆସିକି ରଥ ଟାଣିବା ପାଇଁ ଆଗ୍ରହ ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି, ଯାହା ଏକ ନିଶ୍ଚିତ ସମସ୍ୟା ସୃଷ୍ଟି କରିବ। ତେଣୁ ସେ ସମସ୍ୟାକୁ ସମାଧାନ କରିବା ପାଇଁ ବର୍ତ୍ତମାନ ଆରକ୍ଷୀ ବାହିନୀ ପ୍ରାଣପଣେ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, କୌଣସି ବିଶୃଙ୍ଖଳା ନ ହଉ ଏବଂ ରଥ ଯେମିତି ଟାଣି ହେବା କଥା ସେଇଭଳି ଯାଉ। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଦେଖୁଛି ବରିଷ୍ଠ ଅଧିକାରୀମାନେ ଆରକ୍ଷୀ ବାହିନୀରେ ମଧ୍ୟ ସେମାନେ ଲୋକଙ୍କୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ ଅତ୍ୟନ୍ତ ତତ୍ପରତାର ସହିତ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି। ଇଏ ଗୋଟେ ଗୋଟେ ସମସ୍ୟା ବେଳେବେଳେ ହେଇଯାଏ ରଥ ଟଣା ଭିତରେ, ଯେତେବେଳେ ରଥ ଟାଣିବା ପାଇଁ ଲୋକମାନଙ୍କ ଭିତରେ ଯେଉଁ ବ୍ୟାକୁଳତା ଥାଏ ସେ ବ୍ୟାକୁଳତାକୁ ସେମାନେ ଆଉ ନିୟନ୍ତ୍ରଣ ନ କରିପାରି ବହୁ ସଂଖ୍ୟାରେ ଆସିକିରି ପହଞ୍ଚୁଛନ୍ତି ଏବଂ ରଥ ଯେଉଁଠି ଥିଲା ସେଇ ରଥ ଯେମିତି ଗଡ଼ି ଯାଇଛି, ସେ ରଥ ଥିବା ଜାଗାରେ, ରଥ ଚକ ଯେଉଁ ଜାଗାମାନଙ୍କରେ ଥିଲା ସେଇ ଜାଗାମାନଙ୍କରେ ବର୍ତ୍ତମାନ ଲୋକମାନେ ମୁଣ୍ଡିଆ ମାରିବାକୁ ଆରମ୍ଭ କରିଦେଇଛନ୍ତି। କ'ଣ କରିବା, ଲୋକଙ୍କର ଯେଉଁ ବ୍ୟକ୍ତି, ଲୋକଙ୍କର ଯେଉଁ ବ୍ୟାକୁଳତା ଏବଂ ମହାପ୍ରଭୁମାନଙ୍କୁ, ଦିଅମାନଙ୍କୁ ଲୋକମାନେ ଯେଉଁ ପ୍ରକାର ଶ୍ରଦ୍ଧା ଏବଂ ଅନୁରାଗରେ ଦେଖିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଏବଂ ରଥର ଚକଟି ପ୍ରତିଷ୍ଠା ହେଇଗଲା ପରେ, ରଥଟି ପ୍ରତିଷ୍ଠା ହେଇଗଲା ପରେ ଯେଉଁ ରଥ ଚକ ସେ ପବିତ୍ର ହେଇକରି ଭୂମିକୁ ସ୍ପର୍ଶ କରିଛି, ସେ ଭୂମିକୁ ଟିକେ ଆଉଁସି ଦେବା, ସେ ଭୂମିକୁ ଟିକେ ମୁଣ୍ଡରେ ଲଗେଇ ଦେବା।

শ্রোতা বন্ধু নমস্কার। ভারত সরকার বিভিন্ন প্রকার উন্নয়নমূলক যোজনা সব প্রস্তুত করুছন্তি। সরকার প্রস্তুত করুথুবা যোজনা গুড়িকর মুখ্য লক্ষ্য হেউচি লোকমানঙ্ক পাখরে পৌঁছাইবা এবং সচেতন করি তাকু কার্যকরী করিবা, যাহা ফলরে সেবানঙ্কর বিকাশ সম্ভব হইপারিব। এই পরিপ্রেক্ষীরে আজি আমার কার্যক্রম বিকাশ মন্ত্র।

0: আজ আমার আলোচনার বিষয়বস্তু রয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এ সম্পর্ক আলোচনা করা আজ আমার সহিত আমার আকাশবাণী স্টুডিওরে উপস্থিত অনেক গোষ্ঠী কৃষি অধিকারী পোলসরার গণেশ্বর সাহু। তো প্রথমে আমি আমার কার্যক্রমকে সাহুবাবুকে স্বাগত জনাইবা। সাহুবাবু নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: আজ যে আলোচনা রয়েছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, প্রকৃতরে এই যোজনাটি কোন?
1: আমার চাষী ভাইঙ্ক অবগত নিমন্তে মু জনায় দউচি যে সবু চাষী ভাই মানে জানিথিবে যে গত অক্টোবর 11, 2025 রে এনএসসি কমপ্লেক্স পুসা নুয়াদিল্লি ঠারে প্রধানমন্ত্রী করকমলরে উদ্ঘাটিত হয়ে যাইছে আমার প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। এই যোজনাটার মূল লক্ষ্য হচ্ছে আমার যে অনুন্নত জেলা আছে, যেটি লো প্রডক্টিভিটি এবং যেটি ফ্যাসিলিটি আপনার ইজি লোন ফ্যাসিলিটি নাই, সেই জায়গার কিভাবে আমি প্রডকশন কু বড়াইবা সেথিপাই প্রধানমন্ত্রী এই যোজনার শুভারম্ভ করেছেন। আপনার মানে জানিথিবে যে এই যোজনার 6 বর্ষ পাই চালিব, 2025-26 রু 2030-31 চালিব, যেউথিরে হারাহারি বর্ষকু 24,000 কোটি টাকা খরচ হব।
0: কাহিঁকি পিএম ধনধান্য কৃষি যোজনা আরম্ভ করা হল?
1: এটা গোটে সম্পূর্ণ ভাবে এক নূয়া স্কিম প্রধানমন্ত্রী দ্বারা করা যাইছি। আর মূল উদ্দেশ্য হচ্ছে যে চাষী মানুষ নূয়া নূয়া টেকনোলোজি সহ আমি কিভাবে অবগত করাইবা এবং চাষী মানুষ তাঙ্ক ক্রপ কু বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয় রক্ষা করা কিভাবে তাঙ্ক ইন্স্যুরান্স

0: আকাশবাণী সম্বলপুর আঞ্চলিক খবর পড়ুছন অতীশ কুমার শতপথী। জুহার। পয়লা মুখিয়া খবর। শ্রীক্ষেত্র পুরী নচালিছি মহাপ্রভু শ্রীজগন্নাথ বড়ভদ্র ও দেবী সুভদ্রা বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা। রথযাত্রা অবসরে লোক শুভেচ্ছা জনালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী। পাতাড়ি শ্রীক্ষেত্র আর ফটলি সহিতে পশ্চিম ওড়িশার ভিনভিন জাগন হচ্ছে রথযাত্রা। ওড়িশা সাট অমৃত ভারত স্টেশনর এভাকেল শুভারম্ভ করবে প্রধানমন্ত্রী। আর লঘুচাপর প্রভাব থেকে রাজ্যের ভিনভিন জাগন লাগি রয়েছে বর্ষা। এথর পুরা খবর। শ্রীক্ষেত্র পুরীন এস মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্ বিশ্বপ্রসিদ্ধ রথযাত্রা হেউছি। মহাপ্রভু শ্রীজগন্নাথ বড়ভাই শ্রীবলভদ্র, ভৌণী সুভদ্রা ও সুদর্শনকু সাগে নেইকরি নদিন লাগি শ্রীগুণ্ডিচা মন্দিরকে ঘোষযাত্রাতে যাউছন। ঠিক সময়াতি মহাপ্রভুমানক পহণ্ডি মূল হয়েছিল বিল দিনর অঢ়ে বজে তক পহণ্ডি শেষ হয়েছিল। উপরবেলা পাঁচ বজে পহেলা শ্রীবলভদ্রঙ্ তাড়দৌজ রথ ঘিচা মূল হয়েথিবা তার উত্তরু দেবী সুভদ্রা দর্পদলন রথ ঘিচা মূল হয়েছিল। ঘণ্ট, শঙ্খ, হরিবোল, হুলহুলি ভিতরে ভক্তমানে দুই রথকে ঘিচি ঘিচি নৌছন। শ্রীজগন্নাথ নন্দীঘোষ রথ এতবেল তক নুয়ে ঘিচা হুয়ে। রথ উপরে বসিথিবার মহাপ্রভুমানক দর্শন করবার লাগি পুরী বড়দাণ্ডন লাখ লাখ শ্রদ্ধালুঙ্ ভিড় জমিছে। ই বাবদে আকাশবাণী সম্বলপুর সংবাদ বিভাগ তরফু গোটে রিপোর্ট।
1: কোটি কোটি ওড়িয়াঙ্কর আরাধ্য দেবতা শ্রীজগন্নাথ রত্নবেদী নু জন্মবেদীকে নদিন লাগি যাত্রাথি ভারিছন। টাহিয়া হলেকিরি ভক্তমানকর ভিতরে বিজে করিছন শ্রীজগন্নাথ, শ্রীবলভদ্র আউ দেবী সুভদ্রা। ভক্ত

0: জোহার গো দাদা।
1: জোহার জোহার। ইয়ে বাড়ি
0: যাত্রা দেখি নে যেই
1: যাইছিলি এটা পরে তুই এটা তুমি দেখলি ন যে যাত্রা দেখি গলা বাটু পলেইছু মেদাল কেতে বলে যেতকি বড় জিনিস বদর গেঞ্জু যে মা মুশকিল।
0: হ্যাঁ আধার পরে ছুয়া কি ছাড়ি করে তো থাপি আইছে মই যাইছি বৈঠকি আড়ে ঘরে বসি করি শুনি করি আমি কথা বলি করি।
1: না না না ঠিক কলু যে গুটে কথা হে ছুয়ার লাগি যেতকি জিনিস বদর কথা দেলু কিনি তার সে খেলবার তাকর কি আমার জেন নে কে
0: ভক্ত মানকর পাক্কে আউছন সবুদিন আমি তাঙ্কর ঠানকে যাউছু সেইটা ভক্ত মানকর পাক্কে আসিকরি সবকু দর্শন দউছন।
1: হ হ হ আর যার কে হড়কে দেখলে বি গুটে গহ গহ মহ মহ ইতিহার বাহার টি নি মানুছন কে
0: আমার ঘরে বি হেতি লাগি কুনহা ভরি ছন যে আজকা।
1: আর গাকুল কে তো বাহারি নেবার ন পি কই যে বেলা কে পি পি বজউছে কে একনে যে ইয়ানে যে বেসি বজউছে কে ফুকা পি পা করুছন আজ তো গুটে জহ করি কানা কইমি কে ছুয়া পুতা মানকর আমার নে কে কে নিকড়ি আজ তামে সৌ গে তারপরে আমার সমস্তে বল তো আমি যেতকি অছু সবে হ্যাঁ ছুয়া নুব্রাত সংকীর গুটে আছে উষ্ণাকি দিনে
0: তো
1: যে এটা তো মহাপুরুর রথযাত্রা মূল হেলা নে কে
0: হ্যাঁ
1: তারপরে ফের সে মাউসী মন্দির নিকে যাবে মাউসী মন্দির ফের ফিরবে সে ফিরবার তো এটা বনে যাত্রা জাদু লাগবা
0: ফের বাহুড়া সইলে ফের আর অবরসটাকে ফের টাকমা।
1: হ্যাঁ যাহা বি হোক কানা এই কহমি গে ইয়ে যাত্রা তো ভালো করি হেলা ইহা জিনি টিকে এটা ফটকে যে গে বটকি গে তো নালা আসিনি পেতি তার জেন কিসমে সকাল রোজ রোজ দলি নি নালা কে
0: মই এটা বাবু তিলে যাত্রা যুত্রি দেখি যায় নাই হয় ন কাই বলি করি
1: তথাপি তো সকাল জেন মনে নি বে কে নে কোন জেন কিসমে ভিজে ভুজা করি তারপরে তথাপি বি আমি চাষি বাসি লোক তো নি গলে নি চলু যেই তিলে আজ খেত কে খাইবি। হ্যাঁ এই বানে কোন সে ডুলি মন কো জেন ডুলি কে দেখলে এর উপরে আঠে পাইন যাউছে
0: আমি বি এটা পলহা পকাইছু যে হেটা চিন্তা লাগুছিল ন কেনতা কেনতা হেবা বলি করি।
1: ওহো পকালো ন যা বি হো গলা বছরে তো জেন কি সময় তুমি হেলুয়া হাই করি চাষ্ট নি করি দিল কে চাষ নি হেলা বলি করি
0: নকসানি
1: হেলা পরে হেলা যে কিরবে হেলা নে কে বুঝবা কে আমি চাষ্ট যেতে বেলে বি করুছু কি নে ভল।

ধন্য গুণ্ডিচা ধন্য তুমি সেবারে ধ্যানরে পূজারে নিষ্ঠারে ভক্তির পরাকাষ্ঠারে তুমি মোঠ মধ্যে বলিগল মো আখি তুমি খোলি দেল গুণ্ডিচা তাঁক ইচ্ছা বিনা তো কিছু হুয়ে না রাণী মু যাচ্ছি তাঁক পাদ তলে গুহারি করি তাঁক ঠারে তুম মনর নিবেদন জনাইবি

0: আজি তো এটা চিন্তিত কাহিকি জগন্নাথ
1: ভাই রাণী গুণ্ডিচা রাজা ইন্দ্রদুম্নঙ্কর শুদ্ধ আবেগময় আত্মীয়তা ও ভক্তি মোর অন্তরাত্মাকু চহলাই দেইছি সেমানঙ্কর আতুর নিবেদন
0: কোন সেমানঙ্কর নিবেদন
1: সেমানঙ্কর নিবেদন আমি দুহে সুভদ্রাকু সাঙ্গরে ধরি গুণ্ডিচা রাণীঙ্কর বেঢ়ারে থিবা আমার জন্মস্থান মহাবেদকু থরে বুলিবাকু যিবা তুমি অনুমতি দেলে
0: এ তো অতি উত্তম কথা এথিরে আপত্তি করিবার মোর কোন অছি
1: কোন খালি যিবা আসিবা না সেটি কিছু দিন রহিবা
0: তুই যা স্থির করিব
1: কেউ দিন যিবা
0: যে দিন তুই ঠিক করিব
1: কেউথিরে যিবা
0: তুই যেউথিরে কহিব
1: রথরে যিবা
0: যিবা
1: তোমার তাড়ধ্বজ নন্দীঘোষ দেবদলন রথ কথা মনে অছি ভাই
0: সব মনে অছি
1: সেইথিরে যিবা তুমি তাড়ধ্বজরে যিব মু যিবি নন্দীঘোষরে আউ সুভদ্রা আউ সুদর্শন দেবদলন রথরে যিবে আউ গোটে কথা ভাই পথিয়ে কথা
0: কোন
1: মহাবেদী আমার জন্মস্থান সেটিকি প্রতিবর্ষ থরে যাই বুলি আসলে কেমিতি হুঁতা বাটরে গলা আইলা বেলে সমস্ত সাঙ্গে ভেট মধ্য হয়ে যাতা আউ মাউসী ঘর পোড়পিঠা মধ্য খাতে
0: মাউসী পোড়পিঠা পত্র মনে পড়লা হ তো কথার মু কোণ কেবে অমত হয়েছে জগন্নাথ সংসার মঙ্গল পাই ভক্তর প্রার্থনা পূরণ করিবা পাই তু যেতবে যাহা চাহিবু যাহা করিবু সবুথে মোর মত রয়েছে
1: ধন্য হলি ভাই তুমি বড় তুমি পচারিবা মোর কর্তব্য আজি এতে গরগর কাহিকি লক্ষ্মী
2: গরগর হেবি নাই ভাই ভৌণী তিনি হে রথরে বসি জন্মস্থানকু যিব আউ মু কাহিকি মু কোন তোমার জগুয়াড়ি কি

দেখিলি মু অপূর্ব স্বপ্ন, কি অপূর্ব শিহরণ জাগে তনু মনে, নিজে জগতর সাই জগন্নাথ আসি কহিগলে মতে। এবে মু যায় পাত্র মন্ত্রী হকারি বিরাট পর্বর আয়োজন করে।

চন্দ্রারণ রূপতির কি নির্লজ্জ প্রস্তাব! লজ্জা নাহি তম গজপতি পুরুষোত্তম দেবক, রথ উপরে ছেড়া পাহারা করি যে চন্ডালর কার্য করে তার কি হাস্যাস্পদ প্রস্তাব! কাঞ্চি রাজ দেবা পদ্মাবতীর পাণি গ্রহণ সে করিব, পুরুষোত্তমর আস্পর্ধা তো কম নুহে। চন্ডাল ঠাকুরের জনে চন্ডাল নরপতির কি দুঃসাহস! ক্রোধের মোর অঙ্গ প্রজ্বলিত হয়ে যাউছি, এ প্রস্তাব মো বংশ পরম্পরা প্রতি ঘোর অপমান। যা যা শীঘ্র!

Oh, অসচ্ছ এই অপমান, এই অপমান, এই অপমান উৎকল গজপতি পুরুষোত্তমর নুহে মহামন্ত্রী, এ অপমান মোর পরমারাধ্য প্রভু জগন্নাথঙ্কর। মু চণ্ডাল জগন্নাথ চণ্ডাড়ের দিয়ে কাঞ্চি রাজার এই দম্ভক্তির প্রতিশোধ নেওয়া পড়ব মহামন্ত্রী। মোর চণ্ডাল দিয় নিকটরে তার মথা নত করা পড়ব। মহামন্ত্রী, তুমি শীঘ্র কাঞ্চি অভিযানের আয়োজন কর। মু নিজে যাই সে কাঞ্চি রাজ্যকে ছারখার করি সে রাজা ও তার কন্যাকে শীঘ্র বন্দী করি এটাকে ঘেনি আসিবি।

অশ্বারোহী জানতু পাই কে যুদ্ধ গীত গাই অস্ত্রর ঝঙ্কারে কার মুকুট টঙ্কার অস্ত্রর ঝঙ্কারে কার।

0: দেখো দেখো যুদ্ধহানি কাঞ্চি দেখানো সৈন্য সহ পলায়েছে চন্দন নৃপতি পুরুষ উত্তম।
1: কোন হেলা হে জগন্নাথ, কাঞ্চি রাজা ঠারু পরাজিত হই মু লেউটি আসিলি। হে পরাজয় মোর মুহে প্রভু, হে পরাজয় তুমর। মোর পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি, কিন্তু তোমার পরাজয়ক মু স্বচ্ছ করিপারিবি নেই প্রভু। আজি এ অপমানর তীব্র চয়ারে অঙ্গ প্রত্যঙ্গ মোর জর্জরিত, মু পুণি কাঞ্চি অভিযানরে বাহারিছি। তোমার গজপতির সম্মান তুমি রক্ষা করো প্রভু, মতে অভিযানের বিজয়ে সাহায্য কর। তোমার সাহায্য বিনা মু কিছু করি পারিবিনি, এতকি মোর মিনতি, এতকি মোর কাতর প্রার্থনা। মু তোম নিকটরে গুহারি পড়ুছি প্রভু।
2: শুনিল তো ভাই?
3: শুনিলি জগন্নাথ?
2: গজপতি পুরুষোত্তম আমরি অংশরে যাত, তার অপমান বাস্তবিক আমার অপমান, তার পরাজয় আমার পরাজয়। চাল ভাই যা, আমি কাঞ্চি রাজ্যে সাহায্য করা গজপতি সেঠারে পরাজিত করি কাঞ্চি রাজা পুরুষোত্তম মস্তকে পিন্ধাইবা বিজয়র টিকা। চাল ভাই, পুরুষোত্তম সেঠারে পৌঁছিবা পূর্বরু আমি ঘোড়ারে যাই সেঠারে পৌঁছি যা।
3: চাল মু প্রস্তুত হেউছি।
2: ধৈর্য ধর হে পুরুষোত্তম, তুম মনোবাঞ্ছা অচিরে হেবটি পূরণ। কষ্টে হুয়ে কৃষ্ণ প্রার্থী সদা, ক্ষোভ ত্যাগ কর মনু, এথর তোমার বিজয় সুনিশ্চিত।
1: প্রভু জগন্নাথ।